রথযাত্রা উপলক্ষে বিশেষ আরাধনা কার্যক্রম প্রচার কল। উপস্থাপনার থিলে রবীন্দ্র নারায়ণ মিশ্র। আকাশবাণী বলাঙ্গীর। এবে শুনিবা আজির ভাবনা।

প্রণাম শ্রোতা বন্ধু, গতথর আমি প্রজ্ঞাপুরাণর প্রথম ভাগর কেদ অংশর আলোচনা করলে আজ আসন্ত এর পরবর্তী ভাগর আলোচনা করা। ভগবানঙ্কু সামীপ্য লাভ করিবা পাই পুরাতন কুসংস্কার ত্যাগ করিবা আবশ্যক। বিন্ধ্যাচলর পর্বত শিখরের দুইটি পিম্পুড়ি বাস করুথিলে, গোটিয়ে উত্তর ও অন্যটি দক্ষিণ দিগরে রহুথিলে। উত্তর দিগরে রহুথিবা পিম্পুড়ি পাখরে যথেষ্ট চিনি থিলা, দক্ষিণ দিগরে রহুথিবা পিম্পুড়ি পাখরে লুণ থিলা। দিনে চিনি রক্ষিথিবা পিম্পুড়ি অন্য পিম্পুড়িকু নিমন্ত্রণ জনাই কহিলা, ভৌণী, তু আউ কেতে দিন লুণ পাখরে রহিবু? মো পাখরে অছি কেবল চিনি, তু চিনি খাই তুণ্ড মিঠা কর ও জীবন সফল কর। অন্য পিম্পুড়িটি এ নিমন্ত্রণ স্বীকার কলা। খুব সকালু গাধোই সারি সে পৌঁছিলা প্রথম পিম্পুড়ি ঘরে। সে চারিআড়ে বুলি বুলি চিনি গদা দেখিলা। এই সময়ের প্রথম পিম্পুড়ি কহিলা, ভৌণী, এঠারে তু মন ইচ্ছা চিনি খাই যা, এঠারে কোণসি জিনিসর অভাব নাহি। দ্বিতীয় পিম্পুড়ি দিনসারা সেঠারে বুলিলা। সন্ধ্যা সময়ের সে ফেরি গলা বেড়ে প্রথম পিম্পুড়িকু কহিলা, ভৌণী, তু মতে ঠকি দেলু, যদি তো পাখরে চিনি নথিলা তেবে তু মতে নিমন্ত্রণ কলু কাহিকি। নিকটরে গোটে কুড়িয়ারে জনে সন্থ ও তাঙ্কর শিষ্য রহুথিলে। শিষ্য প্রশ্ন কলা, গুরুদেব, চিনি গদা সবু বুলিলা পরে মধ্য পিম্পুড়ি চিনি পাইলা নাহি কাহিকি? সন্থ বুঝাই দেলে, কথা কোণ কি, পিম্পুড়ি নিজ তুণ্ডরে খণ্ডে লুণ রক্ষিলা, তেণু সে মিঠার স্বাদ পাইপারা না। ঠিক এইপরি যে লোক মানে নিজের পুরাতন সংস্কার ত্যাগ ন করতে, আত্মশোধন দ্বারা নিজের দুর্গুণ মান দূর ন করতে, সে পরমাত্মক সমীপরে থাই সুদ্ধা তাঁকর কৃপার বঞ্চিত হয়ে থাকে। নয় জিনিস পাইবা পুরোনা জিনিস হটাই দেবার নিয়ম অনিবার্য ও অটল অটে। আরণ্যক সাধনার ব্রহ্মবিদ্যা সাধনার নিরত হে ব্রহ্মবেত্তাগণ, আত্মার সামর্থ্য হৃদয়ঙ্গম কর, তা উপরে বিশ্বাস রখ ও বিশ্বাস বৃদ্ধি কর। বলিষ্ঠ হওয়াপাই যদি সাহায্যর আবশ্যকতা দেখা দিয়ে তবে ঈশ্বরঙ্ক ঠারে সাহায্য প্রার্থনা কর, কিন্তু মনে রখ যোগ্যতা অনুপাতরে দৈবী অনুগ্রহ উপলব্ধ হয়ে থাকে, এথিরে সন্দেহ না। ঋষি এঠারে পূর্ব বক্তব্যর সমীক্ষা করে কহিলে, অধ্যাত্ম পথরে পথিক প্রত্যেক জিজ্ঞাসুঙ্ পক্ষে গোটিয়ে তথ্য স্মরণ রাখা দরকার, তাহা হচ্ছে নিজ সামর্থ্য উপরে দৃঢ় বিশ্বাস রাখা, এহা মূল বীজ অটে। সময়ক্রমে এ বীজ বৃক্ষরে পরিণত হয়ে ফল ধারণ করে কৃত্যকৃত্য করে দিয়ে, তাহলে ভুলে যাই প্রভু কিছু মাগ না। নিজ সামর্থ্য শেষ হয়ে গেলে প্রভু মাগ, আত্মবিশ্বাস কথা মনে পকাও, গর্ব কর না। যদি তুমি সুযোগ্য ন হো, তাঁকর কৃপার পাত্র বলে প্রমাণিত ন হো, তবে তাঁকর কৃপা কেবে হলে মিলব না। এই বক্তব্য বিষয়ে সর্বাপেক্ষা সুন্দর উদাহরণ রামঙ্ক সখা ভালু ও মাঙ্কড় রূপে দেখিবাকু মিলে। সেমানে নিজের সমস্ত শক্তি খটাই দুর্দশ শত্রু বিরুদ্ধে যুদ্ধ করেছিলে। অসুরগণ যেতবে মায়া প্রয়োগ করুলে সেতবে সেমানে নিজের সীমিত সামর্থ্য বিষয় ভাবি প্রভুঙ্কু স্মরণ করুলে। প্রভু সাহায্য করিবা পাই আগেই আসি ক্ষণমাত্রক সময়রে মায়াকু নষ্ট করে দেউথিলে। মাঙ্কড় মানকর এই শক্তি সেমানকু কেবল ইতিহাসরে অমর করি নাহি, বরং রামঙ্ক কার্যরে সহযোগ করিথিবা যোগু সেমানে নিজের জীবনকু ধন্য করি দেইছন্তি। যে কোনসি সময়রে সৎকর্ম উদ্দেশ্যরে ভগবানঙ্ক নিকটরে শক্তি লাভ পাই প্রার্থনা করা যাইছি, তাহা প্রচুর মাত্রারে মিলিছি। আদি শঙ্করাচার্য ধর্মতন্ত্রর পরিশোধন করিবা পাই আগ্রহ করিথিলে। সে অনাচার বিরুদ্ধে সংঘর্ষ কলে, দৈবী অনুগ্রহ রূপে তাঙ্কু মানধাতাঙ্ক সম্পদ ও জনতা ঠারু সহযোগ তথা শ্রদ্ধা প্রচুর মাত্রারে মিলিলা। যেতবে মনুষ্য তাহার সামর্থ্য কলনা করিপারে না সেতবে অসুবিধা দেখা যায়, দৃষ্টি খোলিগলে সমগ্র স্বরূপ বদলি যায়। জনে দরিদ্র ব্যক্তি সুন্দরী রাজকন্যার রূপ দেখি মুগ্ধ হয়ে গলা, তাহলে পাইবা পাই পুরুষার্থ করিবারে লাগিগলা। লক্ষ্য অসম্ভব অথচ সংকল্প দৃঢ়, শেষরে সে স্থির কলা সাধু হয়ে তপস্যা করিবি, আত্মবল লাভ কলে অবশ্য রাজকন্যাকু পাইবি। এণু সংসার ত্যাগ করি সে উগ্র তপস্যারে লাগিলা। সমগ্র রাজ্যের তাহার খ্যাতি পরিব্যাপ্ত হেলা, ধনী দরিদ্র

0: বেতারে রূপান্তর নারায়ণ সিং, প্রযোজনা রমাপদ নন্দ, সঙ্গীত রাখাল চন্দ্র মহান্তি। শুনিলে আমার আজির এক কার্যক্রম সম্পর্কে সূচনা। আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্র। সময় বর্তমান সকাল সাতটা বাজি পনের মিনিট হওয়া যাচ্ছে। আমার পরবর্তী কার্যক্রম ওড়িয়ার সংবাদ।
1: আকাশবাণী সংবাদ পড়ুছন্তি সত্যব্রত বেহুরা। জনসাধারণক আবশ্যকতাকু দৃষ্টিরে রাখি সংস্কার এবং প্রশাসনিক পদক্ষেপ সুনিশ্চিত করুছন্তি সরকার, কহিলে প্রধানমন্ত্রী। ত্রিরাষ্ট্রীয় গস্তর শেষ পর্যায়ে আজিঠারু দুইদিনিয়া রোমানিয়া গস্তরে যাবে রাষ্ট্রপতি। হরমুজ প্রণালী উপরে অধিকার সাব্যস্ত পাই আমেরিকা পক্ষরু ইরান উপরে আক্রমণ জারি। রেডিও প্রসারণর আরম্ভ স্মৃতি উদ্দেশ্যে আজ পালন করা যাচ্ছে জাতীয় প্রসারণ দিবস এবং স্কটল্যান্ডর গ্লাসগোঠারে আজিঠারু আরম্ভ হচ্ছে 23তম রাজ্যগোষ্ঠী ক্রীড়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কহিছন্তি, প্রত্যেকটি সংস্কার এবং প্রশাসনিক পদক্ষেপর কেন্দ্রে লোকমানক আবশ্যকতাকু প্রাধান্য দেই নাগরিকমানক কল্যাণ সুনিশ্চিত করা যাচ্ছে। শ্রী মোদী কহিছন্তি, বিভিন্ন সংস্কারমূলক কার্য কেবল সরকারি কার্যদক্ষতা বৃদ্ধি করা সহিত বিকশিত রাষ্ট্র হওয়া পাই ভারতর যাত্রাকু আহুরি গতিশীল করিবার আবশ্যকতা রয়েছে। বিকশিত ভারত দৃষ্টিকোণকু সাকার করিবা লাগি সচিবমানক সহ কৃষি, সামাজিক কল্যাণ এবং অন্যান্য ক্ষেত্র সম্পর্কে এক উচ্চস্তরীয় সমীক্ষা বৈঠক পরে প্রধানমন্ত্রী এহা কহিছন্তি। প্রধানমন্ত্রীঙ্ক লোককল্যাণ মার্গস্থিত বাসভবনরে অনুষ্ঠিত বৈঠকরে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় বৃদ্ধি, প্রশাসনিক ব্যবস্থা সুদৃঢ়ীকরণ এবং নাগরিকমানক কল্যাণ নিমন্তে বিভিন্ন সংস্কারমূলক যোজনার অগ্রগতি উপরে গুরুত্ব দিয়া যাইছি। এই অবসরে প্রধানমন্ত্রী মোদী কহিছন্তি, পরিবর্তিত সময় সহিত প্রশাসনিক প্রক্রিয়া আধুনিক হবার আবশ্যকতা রয়েছে। আধুনিক আহ্বানগুড়িকর মোকাবিলা লাগি শ্রী মোদী বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের আবশ্যকতা পূরণ উপরে গুরুত্ব দিয়েছন্তি। সে কহিছন্তি, বিকশিত ভারত দৃষ্টিকোণ এক জন আন্দোলনরে পরিণত হওয়া উচিত এবং ভারতীয় যুবপিঢ়ি এর দায়িত্ব নেওয়া আবশ্যক। এই অবসরে শ্রী মোদী যুবপিঢ়ি মধ্যে নিশাদ্রব্য ব্যবহার প্রসঙ্গ নেই চিন্তা ব্যক্ত করিছন্তি। অন্যপক্ষে বিশ্বক্রীড়ায় ভারতর লক্ষ্য স্থির করিবা লাগি এ ক্ষেত্রর সমন্বিত বিকাশ উপরে প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করিছন্তি। কৃষি ক্ষেত্রকু আহুরি দৃঢ় করি পিএম কুসুম যোজনাকু তৃণমূল স্তরের সফল করিবা লাগি প্রধানমন্ত্রী কহিছন্তি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজিঠারু দুইদিনিয়া রোমানিয়া গস্ত করুছন্তি। গস্তকালে রাষ্ট্রপতি মুর্মু রোমানিয়ার রাষ্ট্রপতি নিকুসোর ডেন, মধ্যবর্তীকালীন প্রধানমন্ত্রী ইলি বোলোগান, সিনেট অধ্যক্ষ মির্সিয়া অব্রুডেন এবং প্রতিনিধি সভার অধ্যক্ষ সোরিন গ্রিন্ডিয়ানুঙ্ক সহ সাক্ষাৎ আলোচনা করিবে। এই অবসরে রাষ্ট্রপতি রোমানিয়া ভারত সংসদীয় মন্ত্রী সমূহর সদস্যমানক সহ সাক্ষাৎ করিবার কার্যক্রম রয়েছে। গস্ত সময়ে রাষ্ট্রপতি মুর্মু ভারত রোমানিয়া ব্যবসায়িক মঞ্চক উদ্বোধন দেওয়া সহ সেঠার বসবাস করুথিবা ভারতীয় সম্প্রদায়ের সদস্যঙ্ক সহ আলোচনা করিবে। রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু চলিত মাস 19 তারিখঠারু মোল্ডোভা, উত্তর মেসিডোনিয়া এবং রোমানিয়া গস্তরে যাইছন্তি। বৈদেশিক মন্ত্রণালয়ের সূচনা অনুযায়ী রাষ্ট্রপতি মুর্মুঙ্ক গস্তর উদ্দেশ্য হচ্ছে সম্পৃক্ত দেশগুড়িক সহ দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করা। উত্তর মেসিডোনিয়ার রাষ্ট্রপতি গোর্দানা সি দাবকোবা কহিছন্তি, ভারত ভলি বৃহত গণতন্ত্রর রাষ্ট্রপতি পদরে জনে মহিলা অভিষিক্ত হওয়া অত্যন্ত গৌরবর বিষয়। আকাশবাণী সংবাদদাতা শুভশ্রী মহাপাত্রঙ্ক সহ কথাবার্তা বেড়ে সুশ্রী দাবকোবা কহিছন্তি, সে ভারতর দীর্ঘ ইতিহাস এবং আধ্যাত্মিক ঐতিহ্য দ্বারা প্রভাবিত এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুঙ্ক সহ সাক্ষাৎ পরে ভারত প্রতি তাঙ্কর সম্মান আহুরি বৃদ্ধি পাইছি। সে কহিছন্তি, রাষ্ট্রপতি মুর্মুঙ্ক সহ সাক্ষাৎ পরে তাঙ্কর দৃঢ় বিশ্বাস সৃষ্টি হয়েছে যে কেবল মহিলামানে হি বিশ্বরে বড় পরিবর্তন করিপারিবে। বৈদেশিক ব্যাপার মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল ফিলিপাইন্সর মানিলারে অনুষ্ঠিত কোয়াড বৈদেশিক মন্ত্রীমানঙ্ক সম্মিলনীরে যোগদেবা অবসরে তাঙ্ক কানাডা প্রতিপক্ষঙ্কু সাক্ষাৎ করিছন্তি। সামাজিক গণমাধ্যম পোস্টরে ডক্টর জয়শঙ্কর কহিছন্তি, ভারত কানাডা দ্বিপাক্ষিক সহযোগ বৃদ্ধি পাইবার লাগিছে।

শ্রোতাবন্ধু আপনার শুণুলে বিবিধ ভারতী কার্যক্রম কার্যক্রম শুণুচার আকাশবাণী বলাঙ্গীর কেন্দ্রর প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ড 101.9 মেগাহর্স যোগে আরম্ভ করুছ বাতায়ন কার্যক্রম এতে শুণবা হিন্দি কথাচিত্রর গীত গাইছেন কুমার সানু এবং সাধনা সরগম সমীরক গীত রচনা সঙ্গীত নদীম শ্রবণ কথাচিত্র দামিনী

কথাচিত্র দাহলিজ, গাইছন্তি ভূপিন্দর এবং মহেন্দ্র কপুর, গীতরচনা হাসান কমল, সঙ্গীতরে সজাইছন্তি রবি।

কথাচিত্র ইয়াদোঁ কি বারাত গাইছেন আশা ভোসলে, কিশোর কুমার এবং আর ডি বর্মন। গীতরচনা মজরু সুলতানপুরী, সঙ্গীত আর ডি বর্মন।